0: তলত আপত্তি সংস্থা ঋণ প্রদান করছে। পদ অঙ্গ শিক্ষকের জন্য আবশ্যক ন্যূনতম যোগ্যতা কক্ষা বার উত্তীর্ণ ওয়াস্তু ভন্ডা মাথি থপ সুদ সামান্য কম্পিউটার সম্বন্ধী জ্ঞান হয়ে আবশ্যিক কাগজাত নাগরিকতা প্রতিলিপি ফটোকপি শৈক্ষিক যোগ্যতা প্রমাণ পত্র থপ জানকারী কাজে সম্পর্ক নম্বর শোভা বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি অধ্যক্ষ 98 66 41 74 ফুল শেল্পা হোস্টেল সঞ্চালক 98 41 15 90 82
1: নগরপালিকা 9 10 7।

0: প্রায় গঙ্গা ডিএনডি সড়ক সীমা অতিক্রমণ না করে সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সময়সীমা নির্মাণ না করেন। সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হলে নদী সবারই সলাহা লিন অনুসার পালনা করেন ও করেন। সবারই সলাহা ট্রাফিক নিয়ম কু পালনা করেন। সবারই সাধুমা ঝুঁকিয়ে ওয়া ছতমা বসির যাত্রা না করেন। সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভাগ প্রয়োগ না করেন। জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করেন। সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করেন। যাত্রাকু ক্রমা কোন সমস্যা ভয়ে নৌকি প্রহরী খবর করেন।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত মা জারি সন্দেশ।